ইয়ান আকাশবাণী শিলং আজি প্রোগ্রাম আজি প্রোগ্রাম আছে আঠা মানথিয়া নং শুক্রবার জুনি রক্ষা গাথাম সুতপ্রিস পয়েন্টগিনি মিটার মিডিয়াম ওয়েভ রক্ষা চেত সদকি কিলো হার্টস খোনাশোনা গাদা মানিয়া প্রোগ্রামও ফ্লাখনম চাকসুয়া জানি প্রোগ্রামও সঙ্গাপান আসে মানা সিম্পু মমনে রঙ্গমন গিদ্রাঙ্কো কামাটিঙা

কনিগদিক আকাশবাণী শিলং খবর বানফুলে দা ইলাসেউডর সিনরাম কিমাত কিব কংসান জক খবর মন্তাক জানমিন খনিবনিয়া ওমন্ত্রী সরকার খমি এক স্কিম জক সরকার খমি বা সরকার জেলা সাউথ ওয়েস্ট খাসি হিলস ডিস্ট্রিক্ট অন খমিবনিয়া ওমন্ত্রী সরকার খমি উমানসুক মন্দাভিয়া এক জিপিন ক্রে এক ন্যাশনাল গেমস প্লি কনরাদ সাংমা এক রোড প্রজেক্ট বলা বেটিং খা দক ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড দক ওয়ার্ল্ড ব্যাংক হা ইস্ট জয়ন্তী হিলস পিনবনা ইউডিপি দোবা ভিভান স্টোন খারঙা কিনতা কুম উকরটং নাক শিলং পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি কি খবর কিবনিয়া উমন্ত্রী সরকার কমি উভুপা থিরাজু শ্রীনিবাসা বর্মা উলালে পঞ্জঙ্গ এক সাউথ ওয়েস্ট খাসি হিলস ডিস্ট্রিক্ট পানখমি ইবনিয়া এক জিংপিনত্রে কাম ইয়াকি স্কিম সরকার কমি বাট সরকার জলা হাগনি গজিং নেই জঙ্গ উলাসামরু ইকি কার আয়ুষ্মান ভারত শেগিনং ইয়বন্তা উলালে জুরেপ ইকি কাম কা ন্যাশনাল ফার্মিং হাপক এন আর এল এম উলাই কন্দু অপকি নংত্রে আঙ্গানওয়াদি বাট উলাপ্লে রু ইয়াক ইয়ং পি এম এ ওয়াই জি ডাকা আই টি উষাবি শাহ ইনং ইয়বন্তা শু শু উমন্ত্রী উলালে পঞ্জিঙ রু এক কম্পন রো কিবা ফের বা ফের কিবা কন্থোপ ইকিলিনিয়া ইকজান বাট কি টপ ওম কিবা দে রু কি জাগা সাইন বা উলাই সিম্বন্তা হাক প্রোগ্রাম থুং দিয়ং খাম হাদিয়েন উভারমা উলাপন লং ইকজিং এ লং বাট কি বরপিনিয়া ডিস্ট্রিক্ট পান খমি ইবনিয়া ইকি স্ক্রিম ইয়কি স্কিম কুম ক এম জি এন আর ই জি এস ক পি এম ই ওয়াই জি ক জল জীবন মিশন বাট কি প্রোগ্রাম ক কত কিয়া হাক জোক পর উলাপন পাও গুজিং স্মোকম্যান ইকজিং ত্রে জং কি বরপিনিয়া ডিস্ট্রিক্ট পান পান ত্রে কাম ইয়কি নিকি স্কিম কা মেঘালয় ক্যাবিনেট কলাম মঞ্জুর ইয়াক জিংপন কলা এক মেঘালয় ফরেস্ট অথরিটি অ্যাক্ট শি হাজার খন্ডাই স্পা খন্ডাই ফুয়ে কথমু বনপন খলাই ইয়াক জিংপন ইয়া কি খলাও কি বতাব বাদ কজিং ত্রেলাং বা কিতনাথ ফরেস্ট বাদ কি অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল উমন্ত্রী রংবা কনরাদ সাংমা উল অং বা কজিংপন কলা কান আইলাদ এক মেঘালয় ফরেস্ট অথরিটি বনপনন কাম ইয়াক পিসা সরকার নাক বন্তা কজিং ত্রে কাম জংকা বাদ বনকন তিয় কজিং ত্রেলাং জু কিতনাথ ত্রে কাম হা কজিং এ দাব কজিংপন ইয়া কি খলাও লক্ষ্মী লন্তি রু বা কনে কজিং পন কলা কন কনতিয় কজিং ত্রেলং কজিং পেটমোর বা কজিং পিনে পনসা ইয়াকি খ্লাউ কি বিতাব হাকলেং গজুল্লা ক ক্যাবিনেট কলাপন স্কেম বা কনে কজিং পন কলা কনে রাব বান পনখ্লা নিগি লাট কি লন্তি কি বেদে বা কজিং পনিয়া ইকি খ্লাউ ক বনে কাত বা কন কনতিয় রু কজিং ত্রেলং ক খামভা হাপরিং কি তনাত কি বেদন বিনতা হা কজিং দা ইয়া ক মারিয়াং বাত কজিং পনিয়া ইকি স্পা মারিয়াং হামি ঘালিয়া কা মেঘালয় ক্যাবিনেট কলা মঞ্জুর বন আয় কা লাট বন পন্ডাব ইক জিং সিও কি বদন কাম নাক বন তাকি কালি কামাই তং শি সিয়েন ডাক বা মাপ নো খন্ডাই ফৌ নাক শিসপা ইয়ে কি বাম্পন থমা ইয়ে কি ফিটনেস সার্টিফিকেট কলা মঞ্জুর রু বন মা ফ্রা ফৌ নাক শিসপা কি কুনা কি বেদে বা খাজনা মোটর ভেহিকল ট্যাক্স বাট প্যাসেঞ্জার বাট গুডস ট্যাক্স উমন্ত্রী রংবা কনরাদ সাংমা উল অং বা ইয়াকি রায় লিম হাদিয়েন বলা ইউ ই বা বোন কি নংকিত মার কি মাথা কি বলা ডন বোন কা কুনা হাকিনি কি স্নেম না মার কজিং বাম সিও বা কজিং পেনসলাম বান পেন থমাই উল পেন পা রু বা খানিক স্কিম কানি রাব ইকি হাজার মুট কি ত্রাই কালি বান পেন খুঁজ ইকি রাম কি শাহ জং কি কান পেন দুনা কজিং কেট কাবা খিয়া হাগা লিয়াং পিসা তিনকা বাট কান পেন শ্লোরি কজিং বোট রন্তি কাবা খাম ভাই ইকি আইন কাত বা হাক ঝুক পর কান কৃষা নিকি লাট কামাই কি বা শানিয়া হাকা কাম কিট মার